0: হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন করবো। You can send me clear service mode.
1: Clear service mode, 1831.